বিয়লি 3:15 নেপালী অনুষ্ঠানত দিলীপ আচার্যর চুটি গল্প আর টেকনাথ সুবেদীর স্বরচিত কবিতা পাঠ, 3:45 কার্বি অনুষ্ঠানত এটি কথিকা ইম্পর্টেন্স অফ টিচার্স ডে, 4:30 বড়ো অনুষ্ঠানত বিরূপাক্ষ গিরি বসুমতারীর কথিকা সিগনিফিকেন্ট অফ টিচার্স ডে, 6:55 জ্ঞান বিজ্ঞান, 7:00 আর সন্ধ্যা 7:00 নিয়োগ বাতরি, 7:15 আজি পুয়া

জনা কার্তিক সূত্রধরর। 7:30 বজাত উপন্যাস পাঠ অনুষ্ঠানত দিলীপ ফুকন রচিত উপন্যাস জল পদুমর পানসৈর ধারাবাহিক পাঠর 16 খণ্ড, পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। 8:30 বজার গীতিমালিকাত ভূপেন হাজরিকা, রানু বৈশ্য, বীরেন্দ্রনাথ দত্ত, পারবিন সুলতানা আর সুয়েজ বরদলৈর কণ্ঠর গীত শুনবলে পাব।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর ভাদ মাহর আজি 18 দিন, 2026 খ্রিস্টাব্দর সেপ্টেম্বর মাহর আজি 5 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ নৱমী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 5:07:32 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 5:37:29।

জ্যোতিপ্রসাদ আগরওয়ালার গীতর কথারে ভূপেন হাজরিকার কণ্ঠর গীতটি শুনিলে। দীনেশ বৈশ্যর গীতর কথারে অনুষ্ঠানত এইবারর শিল্পী রানু বৈশ্য, প্রযোজনা বিদ্যুৎ বরাৰ।

তফজুল আলীর গীতর কথারে বীরেন্দ্রনাথ দত্তর কণ্ঠর গীতটি শুনিলে। গীতটির প্রযোজনা আছিল শিল্পীর নিজা। গীতিমালিকা অনুষ্ঠানত এবার শুনাবলৈ লৈছো পারবিন সুলতানার কণ্ঠরীতি গীত। গীতর রচনা ইউসুফ হাজরিকার।

শ্রোতাসকলে হিন্দী ছবির গীতর অনুষ্ঠানত মে হোনা ছবিখনের গীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। এইবার শুনো আহক অনু মালিক, কে কে, শ্রেয়া ঘোষাল আর সুনিধি চৌহানের কণ্ঠরী গীতটি।

জানি। শ্রোতাসকলে হিন্দী ছবির গীতর অনুষ্ঠানত মেহুনা ছবিখনের গীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুরপরা। অনুষ্ঠানের শেষত এবার শুনো আহক কে কে আর অলকা ইয়াগনিকর কণ্ঠরী গীতটি।

শ্রোতাসকলে হিন্দী ছবির গীতর অনুষ্ঠানত মে হুনা ছবিখনের গীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুরপরা। অনুষ্ঠানের শেষত এবার শুনো আহক কে কে আর অলকা ইয়াগনিকর কণ্ঠরী গীতটি।

মেয় হোনা ছবিখন সেয়া আছিল কে কে আর অলকা ইয়াগনিক। ছবিখনের সংগীত আছিল অনু মালিকর, গীতর কথা আছিল জাভেদ আখতারর। হিন্দি ছবির গীতর অনুষ্ঠানটি ইমানতে অন্ত পড়িল।

কারডম লাকে আকাশবাণী গুহাটি মহাভাবু বীরটার যুক্ত বীরটা পড়িয়া বাং নিলি মদন সিং রংফার পিনি টিচার্স ডে আর নিল বাংসু টিচার্স ডে খাই কি কেম কেরা কাপুঠাক থান বাং আটুম আর ডি কেডো আকাম কেকলে মাফান চিকমল চার্লি বাং আটুম আফান আনিংলার পেন খাই আভিটি কে পাংটাং আপুঠাক থান বাং আটুম পেন কেকলেম পন থেটান টিচার্স ডে আর নি আপুঠাক প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু ডেডারল থান বাং আটুম আফান হিরজুমে পাজিরল হিরজুমে কে পাজির পনাহত প্রেসিডেন্ট কেনিংজেকে থান বাং আটুম তোয়ার কে পাকলাং পেনসি চার্লি বাং আটুম আনিং আংথিন আকিমিয়ে হিন চেলার উনলো লাপেন ডেড আফান জাকংকে পাংটাং আহিন কেংকাম পাজর দুনলো খাই কি কিম কেরা কাপুঠাক থান বাং আটুম পেন কেকলেম পন আপুঠাক প্রেসিডেন্ট চোরলো লাপেনতে অভি কিমিয়াটুম আফান কাংটুই আন কেপালি উন আফান কাম কেপাক

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেংকাবাং লাকে মিডিয়াম বেভেল হোমিটার্স পারুক ফ্লিরা ক্রেসিরা টকবর ফো কিলোহার্টজ লং ভারত ট্রক সিরাইং করা সিরকেব লাপেন এফ এম

লাভবান সি সামফ্রিক চংহং পু লামকানার্জি লংটংল লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমার্ডিয়া দুন্থুপুথত ইনুৎপেন আছে আংদেং দামথুইগলনা মল সিং কোরোপেন গেলুন আদুন্থু আলুনার্জি সেনা আলুনা লামথে বার্লা বটর নাংলিসি

পুবালী সুর ওস্তানের শ্রোতা সকলে কেশব চন্দ্র ইংটি আর সংগীতবৃন্দর কণ্ঠত কার্বি গীত শুনেছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুরপরা।

কণিকা ভট্টাচার্যর কণ্ঠ দেবেন্দ্র নাগ শ্রব্যসংকলনের গীতটি শুনিলে এই গীতটিরে সামরা হল আধুনিক গীতের অনুষ্ঠানটি। এ আকাশবাণী গুৱাহাটীর মহাবাহ এটি আসামের।

0: চিত্রগীত অনুষ্ঠানত এবাৰ বনৰীয়া ফুল চিনেমাৰ গীত শুনক ভূপেন হাজৰিকাৰ কণ্ঠত।
1: ঐ নীলাজ পাহাড়, ঐ শুকান পাহাড়, মরমবিহীন হৈ মর মর মর লাজতে মর।

0: বিচারিলি কি পালি তই কি
1: সপন দেখিছিলি জির জির জির জির কয় নিজরা বব তোর পুকুয়ে দি এটি মিঠা নিজরা বব মরমেরে আকোয়ালি নিজরা বব তাই পাই তোর বুকু খান রখাল হব
0: একনে পালি হে
1: ভাঙিল নে তোর অহংকার ওই নীলাজ পাহাড় ওই শুকান পাহাড় মরমবিহীন হই মর মর মর লাজতে হে মর ওই শুকান পাহাড়।

তরিলি কি পালি তই কি বহু ভাবিছিলি তোর বুকুত আছিল হেনো রূপ রূপালী।

পুলক বেনার্জীর কণ্ঠত দূরণীর রং সিনেমার গীতটি শুনিলে। চিত্রগীত অনুষ্ঠানত এবার ভাইটি সিনেমার গীত শুনাবলে লৈছো। প্রথম গীতটি শুনক আরতি মুখার্জী আর সহশিল্পীসকলের কণ্ঠত।

করো নকরো কাকো নিজ হাতে রান্ধো খাও ভোকতে থাকো মই ভয় নকরো নকরো কাকো নিজ হাতে রান্ধো খাও ভোকতে থাকো মই লাজ নকরো নকরো একো হাতি ঘোড়া সব খাও নকাও কাকো মই লাজ নকরো নকরো একো হাতি ঘোড়া সব খাও নকাও কাকো মই